0: রাজগলি বারছে কে নিলে ইগি বৈছো অছ নছ নছ নছ মলনে আগো বারছে কি জুগ বৈছো নি জজন জিমো আগো মুক্ত নি নছ নি জানা আরাই শালম শালম শালম শালম শালম শালম শালম শালম আজি জগ মঙ্গনে তলি বাই বাই কিছু বস্তনে নে আগো ইমিতেন গুমে এন সাইজ নট নে উনি গরে কিছু বস্তনে নে এন গাটা জিংকুরা আসি গেতে স্টার্ট ওয়াং এতেন গুনে বগলি বাস সাইজ লম আগো মালুগে নে তোজে বাস জোফরি টুস ইমিতেন নো কাই টু এনবিসি নট নে উনি এতে গাই টু এনবিসি নট নে উনি বস্তনে নে ইমিতেন লম বানি বানি মি তবন উতন আন্তর রেডিও সিসির ওয়ান গুরা এজএমএস নট নে উনি ইজাজি নট নে উনি গরে কিছু কষ্ট নে সিসির ওয়াং কিছু আই মোচি লনি মিটিং কে বরে কিছু আই নো নু সুগ বেত করে আস সোমানু কিছু কে এসএমএস নে উনি ইয়া তেনি কি কি কিছু ব্রাদা আকবাস জুব সিং কে তেসে টাইম এডে টু টিট নট নে গবা নট নে বগি এ গিং এট ইনডো সিং ইংগে দি দাই টোন নে ইনডো সিং কে তেন জি গু সুপোর্ট তে জি নে হুম এ গি গিং এট ইন দাই টোন গিং এট গিং এট গিং এট গিং এট গিং এট মাইমুচি মমি চিনি গঞ্জে জেব গন্ডে ইমাজিং গঞ্জে বিগ ফোন কিছু কষ্ট মমি চিনি অচ্ছে গাব ৬৭,৬,৭,৬,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭,৭, Gutkumbenyur chige entity number 5 age entity number 6 kagibuana nyene nguni sigele janga manyur chige bigeting bigeta jangi nirewu kugakiwe agigoi to tigiti tagenge noten bagamanu tenirewu tigiti kitugosto inani niwe ndichi to ak 16,000 ango gilinjo on first come first serve Dayolengi tung notong nubo star 274 age Nitong nubo star 274 age Gilengi intigiti number 3 Intigiti number 3 gitu kosta nene Gutingili tumo inyur chigegi kong etenga angi tong 16,000 Tiki goito inu kunu kitu kosto nene Gotko maimuti Ago tagenge imagine Gotko maimuti Ago tagenge Kwa ong notong nipa 67,000 akita 36,000 Nitok nipa Star 274 Aje Kelenji intil digiti number 3 Kuli jita matre Sito bang majoru kunyo Ako motinda yi matre esit lagini Amma kinige 16,000 bale matre esit Aga anya enga lega lagya Imujibe matre esit enyone Aki be Kuchikonge tun komebe Komenye nagituki Kinotok nea Nitok nubo star 274 Aje Tikitit kitukosto indone Number 3 Kano giru Nino nengka nandi kuchutukot puch Imagine tili jita tikitit imagine again again Ago ugini nega bisa Ole nji njaribu Bati nota nengu Nitong nubo star 274 Aje Tikitit number 6 Kukas jita madre Sikulo otinye madre Zite Asenja mwono ole nji 16,000 Kwe timbik chota nje changi Tukosto nene Tamne bijiba pona zine ono Tamne bi chupa ponas inyon Asagir bi chotanje miten yon Alright, Michael 722 Immaculate 600 Congratulations inye
1: Imagine kokilenji tikiti namba 3 ole ko wendi toto tikiti no ko makwela gine ile ko wole ki mongu doitai lakini ogere enyo mite sawa te stanye nitong ne was ta 274 age kutuma ko tuli pas Jofre kutuma wow dile tikiti sikyo de juge sine jono biga lage a gele ngono na yezem Alright, gale Gilbert. Iye jambi jure Gilbert. Nitindo agine 900. Charles, noting nitindo 780. Gale 780. Dennis, 322. Wow. Mm-hmm. Kale ngona ege Robert, noting nino 927. In order to not again. So the star can also go to SMS meeting room. I just go to our meeting in Dani. I get a Baba Vero. Galene Baba Vero. I got a meeting Dani way. Gale a mwangu to mutie no no. I go to go get no. All right. Not to never. Gale Baba Vero in Olimba Magaga. Hello meeting in Dani way. Gale get to start to get mwangu to get a mutie. And a family no. I go on a machine not to Gala meeting down. So, sir, one of the last SMS not in a room. A jacket will not name meeting young to get Augusta name. I see it is a tie in Olibi Studio. Colangelo Galagram Terrible, Dennis Kipsi Limbaji will a meeting in Dane. Galenyogi to Gunan, Galegibe Sniper Limbakadawa River Farmer. A gale a meeting in Dane. Galegi to get a mug to the pole, Babiru to get in a gobbet to the Nut and the Bomb. Gale Grace, Chip Quage, Taylor Galebo Quetin, but the Besoni Limba Mago Zege, Canoin, Galegimog to get a Galen and Mutia. Thank you, Sanam. Congo, you got to a family known in Dugum. All right, Gale Jorono Galega Gale Shalom Shalom Ram Tere Gale Kiluni Limba Jeb Gabitere's Galamitin Dani. I Gale Omitin Dani Limagroi Tipaba Gale Omitin in Dani Messigan to Rogers Lima Tokomine Galamitin Dani Gale following the show Kabisam Gale Jeb Quetil Joyce Ilmagapchi Rida Gungo Mami Joyce Ilmagapchi Michael in Olimba in Warete Gale Omitin in Dani Gale Abdulin Bagap Senda Galamitin Dani Gale Gale Shalom Shalom to Jesarap. Rare, I got a gole terenon, Barnutio Terere in Ulimbaje Chabaze, Gale Notre Jamego Muton, Albert Murray Limba, Londiani Jaguru, Gale a meeting in Dani. Can no girgor tigitin a meeting in Gogilejane? Egagamas any green, illetiana leg in the room. Imagine cogging the green egg of Biza, Cassin Coston in Notre Meeting Yona. Imagine 16,000 e organi, a single engine. 16,000. Benito Jeff Gondeto. Gladys, a noting the Tindo Aginegizuga, a ghost in Donny, 922. A Gale Dorcas, 877. Judy, noting in 780. Winnie, oh, I got a lamp come out to say, go on again. Winnie, not in the Tindo Agenegi to go on 799. Leonard, 580. Casanyano Guni Tindo in Wagindo in again. At Evening to go, lady name. Tools in Makini Yegi to go to Doni. Tools in Makini Ye 16,000. Gutingile tuma e inur chigegi. Gutingile tuma inur chigegi to go on a gazan. Gutingile tuma inur chigegi on a tengange at. Dio link it to not on the was time. 274 Asia. Nitong the was star 274 Asia. Killing in ticket numbers number 3. In ticket number 3, Kigunin 16,000. Good thing you got two when you're together. Ticket is a ing it together. A moggy will. Test ticket is a ing. A moggy will get to go standing. I was somewhere. And original thing again. Nitong the was star. 274 Asia Kenyurun etienda kitigin waginda Asia wege ogere bigeti anai ne ono Naomi Nintendo 570 Masi 881 Lina anagala jeb kama tu segra guru minga bileta ge Nitong the most star 274 Asia Mingeger jisa Edigiti number 3